0: ترتيبين نوني هذا عملا سما اسمك يعني بترتيبين
1: কমা কং কুড়িবার তাকে অতি দেন তীরা সুগা ফোর এ বুড়ি
2: কুড়িবার
1: আসলা বেবরে নুয়ং এ বিস কুড়িবার একে
2: কুড়িবার কো বেবরে
0: হি বে তা বেবরে নুয়ং তো আসলা আসলা মনে নোট এনে কমে কালা মুবারাত রে সুগা হিঙ্গা ইন্তজাম করিয়াস এমমে কুরিয়ে গে হিমনে দিহমিউং গে তরে গাল দা হিমনে
2: সেদে ইয়াবা হিমনে কুড়িবার বে জে হিমনে নে গে
0: বরাবর ইংগে রে সুগা তিহিং কুরা কাঙ্কম গে বেবরে মান জে হে নাস তো হগে গত গে রে দো শুক্রিয়া বরাবর লাভ জহাল দেন বাজ্যবের হিন্দু না খেয়ে দেবা কেলা

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

নদীকে মেঘট দিবে ফেমো মিগাড়ি গাপুরে মিগে দানি টি টাইম রিকোয়েস্ট টু শো রিকোয়েস্ট টু শো নে মালা বগুত স্ক্যাভার নে মালম গ কোরিং আহং হামা মেসেজ কোরা মুগে দা মিগে পিএসএম মে আমে দের কো ডিএফএম 91 মেসেজ কোরে বেনে আদে হামা গুলা লাভা কা দা কাল মেন মে ফ্রিসত সুলি ফতি মে আরানি কাভস মেসেজ ইন এ বয়ে লিজ গে মেসেজ মি হাই কুড ইউ প্লিজ প্লে দা সং दिल को तुमसे प्यार हुआ रहना है तेरा दिल में मूवी रहना है तेरा दिल में मेला वे चाहते इंगे लव चाला निकस बदल को लानो बाक दखा लंग हम ननुट को लाइए

0: আল্লাহ আমেদ হাদাগন দোগবুন মিহকা উরেন নুয়াত একলাঙ্গ আয়ত দোগকুলা মিহকা উরেন আনিয়া বিরকম বডি ফহ খাক হইয়ে এউরেন নটকা লিউয়া ফাওয়া মিমবর এউরেন নলি বেনেতে এউরেঙ্গে মারু হিপ্পেউমা তিমন রাসকলাঙ্গে ফনুয়া মালায়েকাতুম ওয়াডাগিম ফুমদ্দান্দনে এহিন্দু এবে কলম বিদাড়ওয়ানেতে আল্লাহ ফিয়াওয়া তেবা মিহুং আলু কংকং উলুন তাকেতু খোবা হেয়ে এউরেন দন্নওয়ানেতে এতকেদি তিমম মেন গেল্লিজে আদি এউরেনি খাফিরুং খমগা এউরেঙ্গে আমিল্ল নফসতোগে মচ্চং এউরেং হেকিবেজ্জৌয়ে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টস
2: আলিনূর

আমানা তেরিকামাকি মুজতামাঈগা হুননান জেহে আখলাকিয়াতুগে মাগাঁডু এব্বে মাকারিমুল আখলাগুগে তেরেং হিমেনে এম্মে মুহিম্মু এককান্তা এহেমবে আমানা তেরিকাং গুলিফাওয়ানি ঈমান কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কোরাওয়াফাবে লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমান লা আহদালা মানে আমানাত তরিকং নেমমি হায়ং ঈমান কামেন্নেতে আদি আহদ ওয়াফাতেরি নুয়ামি হাকা দীনেন্নেতে আমানাত তরিকামুগে দায়রায়কি বর ফুড়া দায়রায় এগে তেরেগা আল্লাহুগে হাগ্গুতাকা আদমুগে দরিংগে হাগ্গুতং একুলেবিগেমবে হুরিহা মাসউলিয়তে এগে এমমে মতি দরজায়ম ফেশিগেন এমমে দশু দরজে দানদেন আমানাতুগে তেরেগা হিমেনিগেমবে দীনি গতুং তিমা আদা কুরআন জেহে কমমে ওয়াজিবকি আমানাতে তিমায়া তিমাগে আখ আনিন ইনসানাকা দেমেদু তিমা হিঙ্গা মুআমালাত তাকুগাইয়া তিমায়া তিমাগে ভেরি রসকলাঙ্গিয়া দেমেদুগে গুলুন তাকুগা আমানাত তেরিবুমাকি হিংহম জেহুমা আমান আমাং কামা রক্কা তেরিকাং লিবিদে কামে তিমায়া হাওয়ালি ওয়েফাওয়া কমমে খামেগা তিমায়াকি মাসউল ওয়েরিয়ে মুজতামাগে কুরিমাতিগা মাসউলিয়াতু উফুলান জেহেনে ফাদান আল্লাহুগে হযরতু গাওয়েস মাসউলওয়াং জেহেমিহে আল ইমামু বুখারিয়া আল ইমামু মুসলিম রিওয়া কুরেভি হাদিস ফুলেগে মানা গাওয়ে তিয়াবামি হুম কুরে কমমে মিহাকি বেলেহেট্টুন তেরিয়েকে আদি তিয়াবামি হুম কুরে কমমে মিহাকি এমিহাকু বালহাট্টান জেহে বাইগ্গে মাচ্চা মাসউল ওয়েরিয়েকে ভেরি মিহাই বেলেহেট্টু তেরিয়েকে আদি এনাগে রাইয়িতুংগে মাচ্চাং মাসউল ওয়েগেম্বা মিহিকে ফিরিহেনাই এনাগে আহুল ওয়েরিংগে তেরেগা বালহাট্টা মিহিকে আদি এনা বালহাট্টান জেহে বাইগ্গে মাচ্চা মাসউল ওয়েগেম্বা মিহিকে আংহেনাই এনাগে ফিরিমিহাগে গেগা বেলেহেট্টুন তেরিয়েকে আদি এনা বালহাট্টান জেহে বাইগ্গে মাচ্চা মাসউল ওয়েগেম্বা মিহিকে আদি খাদিম মিহাই এনাগে সাহিবু মিহাগে মুদলা মেদু বেলেহেট্টুন তেরিয়েকে আদি এনা বালহাট্টান জেহে বাইগ্গে মাচ্চা মাসউল ওয়েগেম্বা মিহিকে ফাহে তিয়াবা মিহুন কুরে কমমে মিহাকিবেস বেলেহেট্টু তেরিয়েকে আদি এনা বালহাট্টান জেহে বায়কা মেদু মাসউল ওয়েগেম্বা মিহিকে মাসউলিয়াতু উফুলুমাকি উন্দাগু কামে বুরা কামে উডুতাকা বিমা ফারুবাদতাং এ উফুলুমা বিরুয়েতিবে এ কামুং মানাবেগে ম্যাং আল্লাহু ওয়াহী করেবি ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান إنه كان ظلوما جهولا ماناي هما كشوارون اودتكا بمشا فربدتكا تمن نسكالانج امانا ابهي تكليف تن وشهلو بيمه فه اتكتي اكن افلمون اكباوي مناوي غتي ادي اكمامدو اتكتي بيروتي بيه ادي انسانا اي امانا افليه هما كشوارون اي انسانا بي আনিয়া বেরি তন্দরু নুদন্না মিহাকু।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: আজি এওরেঙ্গে লো তন নরখে গাহলোরি না দিমায় আমরা আলা হিন্দু এওরেম বুনানেতে আলমেঙ্গে বেরি রসকলা খোয় আনিয়া বেরবি মিহুন্না একুগা আলমেন নুলব্বান দেব।
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিহ একে মেগাহার্টস
2: আলিনূর